মিডিয়াম ওয়েব 438.6 মিটার, অর্থাৎ 684 কিলোহার্টজে এটি আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের শুভ সন্ধ্যায় চিরন্তনীর বাংলা অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত।

মাতা সারদা দেবী বলতেন, ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিরাশ হৃদয়ে আশার আলো জ্বালানো, এসবই প্রকৃত পূজা। জগৎকে আপন করে নিতে হবে, এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে সমাজ সেবার আসল মন্ত্র।

0: এখন শুনবেন চিরন্তনী অনুষ্ঠানের বিশেষ সাক্ষাৎকার।
1: ভয়েস অফ হিউম্যানিটি, মানবতার আহ্বান, আজকের একটি বিশেষ সাক্ষাৎকার, যেখানে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান হিসেবে আমরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনাও করব। আমরা পেয়ে গেছি জীবীপান্ত হসপিটাল ব্লাড ব্যাংক টেকনিক্যাল ইনচার্জ শ্রীমতী সাধনা রায়কে। নমস্কার ম্যাম।
2: নমস্কার ম্যাডাম, আমার নাম সাধনা রায়, আমি বর্তমানে জীবীপান্ত হসপিটালের ব্লাড ব্যাংকে কর্ম

0: মূলত অ্যাজ এ টেকনিক্যাল স্টাফ ইনচার্জ।
1: ম্যাডাম, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব, আপনার যে কাজের গুরুত্ব এবং দায়িত্ব সেই সম্পর্কে আপনি আমাদের কিছু জানান।
0: হ্যাঁ ম্যাডাম, আমার যে দায়িত্ব সেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ককে স্মুথলি চালানো, রান করানো, আর প্রত্যেক দিনের যে স্টকগুলো থাকে, কতটা ব্লাড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখার, প্লাস যে ডোনারগুলো আমাদের কাছে আসে তাদের প্রি ডোনার কাউন্সিলিং করানো, পোস্ট ডোনার কাউন্সিলিং করানো, তারপরে যে এমার্জেন্সি পেশেন্টদের ব্লাড রিকোয়ার দরকার পড়ে তারা যেন সব পেয়ে যায়, কিংবা তাদের জীবনটা সেভ হয়ে যায়, সেই চেষ্টাই আমাদের থাকে। আরও অনেক ধরনেরই আমার রেসপন্সিবিলিটি ওয়ার্ক আছে যেটা বলে বোঝানো যাবে না।
1: একদমই ঠিক ম্যাডাম, সমাজের জন্য স্বেচ্ছায় রক্তদান কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
0: আমাদের জন্য সমাজ ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। বিনা সমাজের ডোনারদের ছাড়া আমরা ব্লাড ব্যাংক চালাতে পারবো না, সেই জন্য একটা হেলদি ভলেন্টারি ডোনার আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট।
1: একজন মানুষ রক্তদান করতে চাইলে কি কি যোগ্যতা থাকা দরকার?
0: হ্যাঁ, একজন মানুষ সবার প্রথমে তার মেন্টালি আর ফিজিক্যালি ফিটনেস হতে হবে, তারপরে তার বয়স 18 প্লাস থেকে 65 এজ পর্যন্ত আমরা নিতে পারি, কিন্তু বেসিক্যালি আমরা 18 থেকে 60 এজ নিই। যদি কোনো কন্টিনিউয়েশন ডোনার থাকে, বারবার 10 বারের উপরে ব্লাড দিয়েছেন, তাহলে তাদের 65 এজ পর্যন্ত ব্লাড নেওয়া হয়। তাদের বডি ওয়েট 45-এর উপরে থাকতে হবে, আর বিপি কন্ট্রোলে থাকতে হবে, ব্লাড প্রেশার পালস রেট 60 থেকে 100-এর ভেতরে থাকতে হবে।
1: আচ্ছা, অনেকে ম্যাডাম রক্ত দিতে ভয় পান অথবা দ্বিধায় থাকেন যে দেব কি দেব না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
0: আমি তাদেরকে বলতে চাই, দেখুন, ব্লাড ডোনেট করা খুবই একটা মহত্বপূর্ণ মহান কাজ, তাই আপনারা ভয় পাবেন না। এটা যেরকম অন্ধবিশ্বাস আগে লোকে করতো, এখন তো অনেক ধরনের অ্যাওয়ারনেস এসে গেছে, তাই আপনারা আসুন, ব্লাড ডোনেট করুন, আর এতে ভয়ের কিছু নেই। আমাদের কাছে এক্সপার্ট টিম আছে, আমরা অনেকে নিডিল দেখে ভয় পাই, কিন্তু ভয়ের কিছু নেই। আমরাও প্রি ডোনার কাউন্সিলিং করি, পোস্ট ডোনার কাউন্সিলিং করি, সাহস যোগাই। হসপিটালের ভেতরেই আছে আমাদের কাউন্সিলার, আছে কাউন্সিলার ম্যাডাম আছেন, উনি আমাদের সহযোগিতায়, সবার সহযোগিতায় এটা কাউন্সিলিং হয়।
1: আচ্ছা ম্যাডাম, একজন সুস্থ মানুষ কতদিন অন্তর নিরাপদভাবে রক্তদান করতে পারবেন?
0: একজন পুরুষ মানুষ 3 মাস অন্তরে অন্তরে ব্লাড ডোনেট করতে পারবেন, বছরে 4 বার তিনি ব্লাড ডোনেট করতে পারেন, আর একজন মহিলা 4 মাস অন্তরে অন্তরে ব্লাড ডোনেট করতে পারেন, তিনি 1 বছরে 3 বার ডোনেট করতে পারেন।
1: আচ্ছা, এই মহিলাদের কথাতেই আসি, অনেক মহিলাই শারীরিক বিভিন্ন সমস্যার কারণে বা আমাদের মাসিক চলাকালীন, পিরিয়ড চলাকালীন যে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়, এই অবস্থায় মহিলাদের রক্তদান কতটা নিরাপদ বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ দেখুন, যখন মহিলাদের পিরিয়ড টাইম থাকে, মাসিক টাইম থাকে, তখন আমরা ব্লাড তাদের কাছ থেকে নিই না। যখন তাদের কারো কারো 3 দিন 4 দিন 1 সপ্তাহ লাগে, যখন তাদের মাসিক টাইম শেষ হয়ে যায় তখনই আমরা তাদের থেকে ব্লাড নিই।
1: মানে মাসিক টাইমের কতদিন অন্তর ব্লাড দেওয়া যেতে পারে?
0: 7 দিন আমরা নিই না, তারপরে যে কোনো টাইমে সে এসে ব্লাড ডোনেট করতে পারে, যদি তার 12.5 গ্রামের উপরে এইচবি থাকে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে অনেক সময় আমরা শুনে থাকি যে রক্তদানের সময় আমরা প্রায় প্যাকড সেল বা কুল ব্লাড শব্দগুলি শুনি, তো এই শব্দগুলোর অর্থ কী? সাধারণ মানুষের সুবিধার জন্য যদি সহজ ভাষায় একটু ব্যাখ্যা করেন।
0: হ্যাঁ, আমি বলতে চাই যে হোল ব্লাড হয়, হোল ব্লাড নর্মালি যেটা বডিতে থাকে তার ভেতরে আরবিসি থাকে, আরবিসির যে সেলগুলো, WBC সেল থাকে, প্লেটলেট সেল থাকে এবং প্লাজমা থাকে, সেটাকে আমরা যখন ডোনারের কাছ থেকে নিই, আমরা তারপরে PRBC, প্যাক্স সেল, RBC, প্লেটলেটস আর প্লাজমা, তাকে FFPও বলা হয়, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটা আমরা তৈরি করি, মেশিনে তৈরি করি। আর এটাই যখন যা রিকোয়ারমেন্ট হয়, যেমন অ্যানিমিয়া পেশেন্ট, সার্জারির সময়, তখন আমরা PRBC তাদেরকে ইস্যু করি। আর যদি কোনো পেশেন্ট ব্লিডিং হয়, বেশি ব্লিডিং হচ্ছে, ডেঙ্গু পেশেন্ট কিংবা ম্যালেরিয়া, তাদেরকে আমরা প্লেটলেট যে হিসাবে রিকোয়ারমেন্ট আসে তাদেরকে প্লেটলেট দিই। এবং প্লাজমার ভেতরে প্রোটিন থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে, তো লিভার ডিজিজ, সার্জারিস, এই বার্নস কেস, এনাদেরকে আমরা এই FFP ইস্যু করি। হোল ব্লাড যেটাকে বলে, এর দুটো ভাগ আছে। হোল ব্লাডটা হচ্ছে যে পিওর ব্লাড যেটা মানুষের বডিতে যে থাকে, তার ভেতরে RBC সেল থাকে, WBC সেল থাকে, প্লেটলেট সেল থাকে এবং প্লাজমা থাকে, এটা হচ্ছে হোল ব্লাড। যখন হোল ব্লাড যাদের

0: রিকোয়ার্ড হয়, যাদের দরকার পড়ে তাদেরকে আমরা সেই রিকোয়ার্ড হিসাবে হোল ব্লাড আমরা প্রিপেয়ার করে দিই। আর পিআরবিসি হচ্ছে হোল ব্লাড থেকেই বানানো একটা পার্ট, একটা কম্পোনেন্ট। সেটাকে আমরা যখন যখন অ্যানিমিয়া পেশেন্টদের কিংবা সার্জারি কেসে আরবিসি, পিআরবিসির অর্থই হচ্ছে প্যাকড আরবিসি সেল, তো তখন সেটাকে আমরা ইস্যু করি। আর পিআরবিসি হোল ব্লাড থেকে পিআরবিসি তৈরি হয়, প্লাস প্লেটলেট তৈরি হয়, FFP তৈরি হয়, যেটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলে।
1: ম্যাডাম, সরকারি হাসপাতালে কোন কোন ব্লাড গ্রুপের চাহিদা সবচেয়ে বেশি থেকে থাকে?
0: বেসিক্যালি আমাদের সব ধরনের গ্রুপেরই প্রয়োজন হয়, কেন কি পেশেন্টের রিকোয়ারমেন্ট হিসাবে। কিন্তু আমাদের ও পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ এই ধরনেরই পেশেন্ট বেশি আসে, সেই জন্য এই ধরনেরই ব্লাড গ্রুপ আমরা বেশি ইস্যু করি।
1: আর জরুরি পরিস্থিতি বা রক্তের অভাব হলে কি ধরনের চ্যালেঞ্জের আপনাদের মুখোমুখি হতে হয়?
0: আমাদের কাছে বেসিক্যালি আমরা পজিটিভ গ্রুপ অ্যাভেলেবেল রাখি এমার্জেন্সির জন্য, নেগেটিভ গ্রুপের সময় একটু আমাদের সমস্যা হয়, সেই মুহূর্তে আমরা আমাদের কাছে নেগেটিভ গ্রুপের লিস্ট রাখা আছে, যে এনজিওস আছে আমাদের সাথে কোঅর্ডিনেট করে তাদেরকে ফোন করি, ইভেন কলেজের স্টুডেন্ট, ডিফেন্স যারা আছেন, পুলিশ, তাদেরকে আমরা কন্ট্যাক্ট করি, সেই ডোনারদের রিকোয়েস্ট করি, তারা আসেন এবং ডোনেট করেন।
1: ম্যাডাম, রেয়ার ব্লাড গ্রুপের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন?
0: রেয়ার গ্রুপের জন্য আমরা রেয়ার গ্রুপ যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ, এই সব ধরনের ব্লাড গ্রুপদের লিস্ট আমাদের কাছে আমরা রাখি, আর নিয়ার বেইতে যারা থাকে তাদের ফোন নাম্বার আমাদের কাছে রাখি, যখন এমার্জেন্সি হয় তাদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরকে রিকোয়েস্ট করি, তারপরে তারা এসে ডোনেট করেন।
1: আচ্ছা, সেক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে কি এখনো পর্যন্ত?
0: না
1: যে
0: এখন
1: ডোনার যারা, তারাও তো অনেক সময় রিকোয়েস্টটা নিতেও পারেন না, হয়তো আউট অফ স্টেশন আছেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই ব্যবস্থাটা নিয়েছিলেন, এরকম কোনো ঘটনা আছে কি?
0: না আমাদের এখনো পর্যন্ত এমন ঘটনা আমাদের কাছে আসেনি। আমরা যখনই রেয়ার গ্রুপের দরকার পড়েছে, আমরা এনজিওস, অনেক ধরনের এনজিওস আছে, তাদের কাছে ডোনার আছে, তারা 3-3 মাসে অন্তরে ব্লাড ডোনেট করে, তাদের সাথে কোঅর্ডিনেট করি আমরা, তো এখনো পর্যন্ত এরকম ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়নি।
1: আচ্ছা, তো ম্যাডাম, ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে চাইলে সাধারণ মানুষ বা সংগঠন কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে?
0: যারা ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চান, তারা আমাদের ডাইরেক্টলি আমাদের ব্লাড ব্যাংকে এসে আমার সঙ্গে কিংবা আমাদের কাউন্সিলর ম্যাডাম আছে তার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা আগের প্রসিডিউরটা কী করতে হবে সেটা আমরা বলে দিই, তখনই আমরা সেভাবেই সব জায়গায় ক্যাম্প করছি।
1: ম্যাডাম, করোনা মতো মহামারী যখন সংকট এসেছিল তখন রক্ত সংগ্রহে কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল?
0: হ্যাঁ ম্যাডাম, তখন তো খুবই সমস্যা ছিল, সমস্যার সম্মুখীন হতেও হয়েছিল, তো তখন আমরা আউটডোর ক্যাম্প করতাম না, অ্যাকচুয়ালি পারমিশন ছিল না তখন, তো তখন ইনডোর ক্যাম্প, যে আমরা যে স্ট্যান্ড বাইতে ডিউটিতে যেসব স্টাফরা, আমাদের যে টিমরা থাকতেন, তারা পার্সোনালি ফোন করতেন, যেসব ডোনাররা আগে আমাদের কাছে এসেছে, 3 মাস হয়ে গেছে, তাদেরকে ফোন করতাম, এবং তাদের বাসের ব্যবস্থা করা হয়েছিল, তারা আসতো, পারমিশন তাদের ছিল, তারা এসে আমাদের ব্লাড ব্যাংকে এসে ডোনেট করার, আমরা প্রপার প্রোটোকল মেনে আমরা তাদের থেকে ব্লাড নিয়েছি এবং পেশেন্টদের লাইফ সেভ করেছি।
1: এক ইউনিট রক্ত মানে কতজন রোগীর জীবন বাঁচাতে পারে বা সাহায্য করতে পারা যায়?
0: হ্যাঁ, 1 ইউনিট বলতে গেলে 450 ml, আমরা একটা ডোনারের কাছ থেকে 450 ml ব্লাড নিই, নিয়ে সেটাকে তিনটে জিনিসে আমরা প্রিপেয়ার করতে পারি, তিনটে জিনিস, আর আমরা ডিরেক্টলি একজনের কাছ থেকে তিনটে লোকের লাইফ আমরা সেভ করতে পারি।
1: আচ্ছা, 1 ইউনিট রক্ত মানে 3 জন রোগীকে বাঁচানো যেতে
0: বাঁচানো
1: পারে।
0: যায়।
1: বর্তমানে রক্তদানের ক্ষেত্রে মানুষের সচেতনতা কি আগের তুলনায় বেড়েছে বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ অবভিয়াসলি, আগে লোকের অনেক অন্ধবিশ্বাস ছিল, অনেকে ভয় পেত, ভাবতো কি আমার, আমি যদি ব্লাড ডোনেট করি তাহলে আমার ওয়েট লস হয়ে যাবে কিংবা চক্কর এসে যাবে, আমার বডি থেকে সব ব্লাড নিয়ে নেবে, কিন্তু এত ধরনের এখন মিডিয়া এসেছে আর এনজিওস কাজ করছে, আমাদের ব্লাড ব্যাংক থেকেও আমরা অ্যাওয়ারনেস করছি যে এরকম কোনো ব্যাপার না, আর আগে থেকে আগের তুলনায় অনেক বেশি আজকাল ডোনার আসে, এবং বেশি এটা খুশির ব্যাপার যে মহিলারা বেশি এগিয়ে এসেছে এবং
1: আচ্ছা
0: মহিলারা এসে ডোনেট করছে।
1: আচ্ছা, মানে আপনার মনে হয় পুরুষ, মহিলা এবং ইয়াং জেনারেশন, এই 3 জনের মধ্যে থেকে কারা বেশি এগিয়ে আসছে বলে আপনি মনে করেন?
0: যেমন পুরুষরাও আসছে ডোনেট করতে, ইয়াং জেনারেশন তো অবভিয়াসলি আসছে, এবং মহিলারাও
1: মহিলারা অনেক পিছিয়ে ছিল আগে।
0: পিছিয়েছে।

0: সেই সেই হিসাবে এখন প্রচুর মহিলা এসে ব্লাড ডোনেট করছে।
1: আচ্ছা আচ্ছা, এটা তো পজিটিভ দিক আমাদের জন্য। ম্যাডাম, আপনি তো বললেন বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংকের তরফ থেকে ক্যাম্পিং করা হয়, তো সেই উদ্যোগটা কি ধরনের সাধারণ মানুষের জন্য হয়ে থাকে আপনি যদি বলেন?
0: হ্যাঁ, আমরা অনেক জায়গায় যেমন গভর্নমেন্টে আপনার চাটাম মিলে আমরা ক্যাম্প করেছি, আমরা উৎকর্ষে যে INS উৎকর্ষ ওখানে ক্যাম্প করেছি, ইভেন আমরা পঞ্চায়েতগুলোতে যে ক্যাম্প করি, এবং আমরা গৌশালা

0: আমরা ক্যাম্প করেছি, আমরা উৎকর্ষে যে আইএনএস উৎকর্ষ ওখানে ক্যাম্প করেছি, ইভেন আমরা পঞ্চায়েতগুলোতে যে ক্যাম্প করি এবং আমরা গৌশালা যে কালীঘাট আছে ওখানেও আমরা ক্যাম্প করেছি, এরকম অনেক, যেমন কলেজে, জেনারেল কলেজে আমরা গিয়ে ক্যাম্প করেছি, আমাদের হসপিটালের তরফ থেকে।
1: হসপিটালের তরফ থেকে আপনারা এই এই জায়গায় প্রতি বছর কতগুলো করে ক্যাম্প করা হয় তাও?
0: অ্যাভারেজ ম্যাডাম প্রত্যেক মাসে আমরা 3 থেকে 4টে ক্যাম্প করি
1: আচ্ছা
0: বিভিন্ন জায়গায়, এবং আমরা মাসে একবার ইন হাউস ক্যাম্পও করি, মানে
1: আচ্ছা,
0: আমাদের ব্লাড ব্যাংকেও আমরা ক্যাম্প করাই,
1: সেখানে এসে ডোনাররা ডোনেট করেন।
0: ডোনেট করে।
1: ম্যাডাম, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমরা যে ব্লাড ডোনেট করছি, এক ইউনিট একজন ডোনারের কাছ থেকে আপনারা নিচ্ছেন, সেটা কতদিন পর্যন্ত সেভ করে রাখা যায়?
0: হ্যাঁ, আপনি এটা একদম সঠিক প্রশ্ন করেছেন। আমরা যে ব্লাডটা নিচ্ছি তার থেকে যে কম্পোনেন্ট বানাচ্ছি, যেমন পিআরবিসির বা আমাদের এক্সপায়ারি ডেট 42 ডেজ পর্যন্ত আমরা প্রিজার্ভ করে, আমাদের 2 টু 6 ডিগ্রি টেম্পারেচারে এটা আমরা স্টোর করে রাখি, তখন এটা এক্সপায়ারি হয়ে যায় তার ডেট, সেই জন্য তারপরে, কিন্তু আমাদের যে ডিমান্ড থাকে আমাদের এক্সপায়ারি হয় না, এক্সপায়ারি কমই হয়, এটা ইউজ হয়ে যায়, পেশেন্টের লাইফ সেভ হয়ে যায়।
1: তার মানে আমাদের দিনটা হচ্ছে 42 ডেজ।
0: 42 ডেজ। আর প্লেটলেট যেটা তৈরি হয়, প্লেটলেটের লাইফ স্প্যান হচ্ছে 4 থেকে 5 দিন, 4 টু 5 ডেজ, তাই 4 টু 5 ডেজ পরে যেটা এক্সপায়ারি হয়ে যায় আমরা সেটা ডিসকার্ড করি। আমরা চেষ্টা করি যে এই টাইমিংয়ের ভেতরে আমরা এটা এটাকে ইস্যু করার।
1: বর্তমানে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যানিমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শরীরে রক্ত বাড়ানোর জন্য কী ধরনের খাবার বা পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত?
0: হ্যাঁ, এখন প্রচুর অ্যানিমিয়া কেস আসে, এবং আমার এটা বলার আছে কি তারা শুধু পুষ্টিকর খাবার দেওয়ার না, তারা তাদের লাইফ স্টাইলের উপরেও ধ্যান দিক, তাদের স্লিপিং প্যাটার্নটা ঠিক করুক, এবং যে সবজি ভেজিটেবল যেগুলো, যেমন পালং শাক, যেমন ব্রাহ্মী শাক, এই ধরনের যে সবুজ শাক সবজিগুলো আছে, ফ্রুটস আছে, তারা রেগুলারলি খাক, আর তারা একটা হেলদি লাইফ লিড করুক।
1: থ্যালাসেমিয়া বা গুরুতর রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তদান কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করছেন?
0: থ্যালাসেমিয়া যে পেশেন্ট হয় তাদের ভেতরের যে আরবিসি যে সেলগুলো আমাদের বডিতে থাকে, তারা ঠিকমতোভাবে সেটা তাদের ভেতরে প্রডিউস হতে পারে না, যার জন্য তাদের এইচবি লেভেল কম হয়ে যায়, এবং তাদের প্রত্যেক মাসে ব্লাড ডোনেট করতেই হয়। আর তার সঙ্গে যেমন ডায়ালিসিস কেস আছে, ডায়ালিসিসদেরও ওনারা যে কিডনির সমস্যা থাকে, যার জন্য ওনারা ব্লাডটাকে পিউরিফাই ঠিকমতো করতে পারে না, তাই তাদের জন্য খুবই দরকার প্রত্যেক মাসে ব্লাড ট্রান্সফিউজ করা।
1: আচ্ছা, আর সেটা কতদিন অন্তর হতে পারে?
0: এটা তো বেসিক্যালি ডক্টর যারা থাকেন তারাই ডিসাইড করেন,
1: যেভাবে প্রেসক্রাইব করবেন।
0: প্রেসক্রাইব করেন, এবং এইচবি চেক করার পরে তারা ডিসাইড করেন যে তাকে কতবার চড়াতে হবে।
1: একদম শেষ প্রশ্ন, আপনাদের সঙ্গে যোগাযোগ করার, জীবীপান্থ হসপিটালের ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো বিশেষ কন্ট্যাক্ট নাম্বার যেটাই সাধারণ মানুষ উপকৃত হবে ব্লাড ব্যাংকারদের থেকে বা ডোনারদের কন্ট্যাক্ট নাম্বার, সেটা কি পাওয়া যেতে পারে?
0: হ্যাঁ, আমাদের ব্লাড ব্যাংকে ল্যান্ড ফোন আছে, যেটাতে 24x7 স্টাফ আমাদের থাকেন, সেই নাম্বারটা, যে ল্যান্ড ফোন নাম্বার আমি দিতে পারি, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, যখনই এমার্জেন্সি হবে কিংবা পেশেন্টের রিকোয়ার্ড হবে তখন এসে তখন এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 03192-230-628।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা আবার লিখে নিন এই নম্বরটি, 03192-230-628। আজকের এই সাক্ষাৎকার খুবই মূল্যবান ছিল ম্যাডাম। আপনাকে আকাশবাণী শ্রীবিজয়পুরমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ ম্যাডাম এখানে ডাকার জন্য। আমি এসেছি খুবই, আমি খুশি ফিল করছি যে এখানে এসে আমি কিছু মেসেজ আমার তরফ থেকে সমাজকে দিতে পারছি, আমাদের ডোনাররা আছে ওনাদেরকে দিতে চাই। আপনারা আসুন, আপনারা এসে ব্লাড ডোনেট করুন, এবং আপনার এক ইউনিট ব্লাড, আপনার 40 ml ব্লাড, 50 ml ব্লাড দিয়ে আপনি 3টে লোককে সেভ লাইফ সেভ করতে পারছেন। ধন্যবাদ।
1: আজকের বাংলা গানের আসরে হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি।

0: আজ দিনটি শুধু উৎসবের নয়, সম্প্রীতি ও শান্তির পথে এগিয়ে চলার দিন। বকরিদের দিনে পবিত্র বার্তা বহন করবেন এবং মানবতার আলো ছড়িয়ে দেবেন প্রতিটি শ্রোতার হৃদয়। ও আমাদের আজকের শিল্পী নীলুফা বেগমের কণ্ঠে শুনে নেব কিছু কথা।
1: আসসালামু আলাইকুম, আমি নীলুফা বেগম, আমি জঙ্গলিঘাটে থাকি। আমি একজন বাংলা টিউশন টিচার, ছোট ছোট বাচ্চাদের আমি টিউশন পড়াই। আজকে আমি আপনাদের কাছে বকরিদের দিনে উপস্থিত হয়েছি কিছু বকরিদ সম্বন্ধে বলার জন্য। আজকের দিনটা মুসলিম সম্প্রদায়ের কাছে এক গুরুত্বপূর্ণ দিন। আমাদের বছরে দুটি ঈদ পালন করা হয়, প্রথম হচ্ছে ঈদুল ফিতর আর দ্বিতীয় হচ্ছে ঈদুল জুহা। ইসলামিক ক্যালেন্ডারের বছরের শেষ জিলহজ মাসের 10 তারিখে আমরা এই বকরিদ পালন করি। এই দিনটাকে আমরা হজরত ইব্রাহিমের আল্লাহর কাছে কুরবানির দিন হিসাবেও মনে রাখি। হজরত ইব্রাহিম হচ্ছেন একজন পায়গম্বর আমাদের, উনি নিঃসন্তান ছিলেন, ওনার দুই স্ত্রী ছিল কিন্তু কোনো সন্তান ছিল না। তো উনি আল্লাহর কাছে সন্তানের জন্য আরজি জানিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যদি সন্তান প্রাপ্তি করি তাহলে আমি আমার সবথেকে প্রিয় জিনিস আল্লাহকে দানস্বরূপ দেবো। তো ওনার যখন সন্তান প্রাপ্তি হয়, ওনার প্রথম স্ত্রী ওনাকে বলেন যে ওই দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে জঙ্গলে ছেড়ে আসতে হবে, সেই জন্যই আপনি উনি ওনার কথা শুনে জঙ্গলে ছেড়ে আসেন। এবং ঠিক 6 বছর পরে আল্লাহ ওনাকে স্বপ্ন দেখান যে তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে আমাকে তোমার সবথেকে প্রিয় জিনিস দান করবে, এখন আমি সেই দান চাইছি। উনি তখন ভাবলেন যে ওনার সবথেকে প্রিয় জিনিস কী,

তো ওনার কাছে ওনার সব থেকে প্রিয় ছিল ওনার সন্তান, সেই জন্য তিনি আবার ওনার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে উনি এই এই ঈদ উল জোহার দিনে ওনার সন্তানকে সকাল সকাল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া কাপড় পরিয়ে এবং গলায় একটি লাল ফিতে বেঁধে ওনাকে নিয়ে যান আল্লাহর কাছে কুরবানি দেওয়ার জন্য। যখন উনি আল্লাহর কাছে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যান, তখন ওনার পুত্র সন্তান হযরত ইসমাইল ওনাকে বারবার জিজ্ঞাসা করেন যে আব্বাজি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন উনি ওনার পুত্র সন্তানকে সমস্ত ঘটনা বলেন যে আল্লাহকে আমি বলেছিলাম আমার সবথেকে প্রিয় জিনিস আমি দানস্বরূপ দেবো, সেই জন্য আমার সবথেকে প্রিয় হচ্ছে তুমি, সেই জন্য আমি আল্লাহর কাছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো ওনার পুত্র সন্তান সমস্ত শুনে উনি বলেন ঠিক আছে। বলে হযরত ইব্রাহিম যখন বারবার ওনার পুত্র সন্তানকে কুরবানি দিতে যান উনি দিতে পারেননি, তখন ওনার সন্তান হযরত ইসমাইল ওনার চোখ বেঁধে দেন এবং বলেন আব্বাজি এবার আপনি কুরবানি দিন। হযরত ইব্রাহিম কুরবানি দিতে যান, তখন আল্লাহ পাক ওনার ত্যাগ ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইলের পরিবারকে একটি দুম্বা কুরবানির জন্য পাঠিয়ে দেন ফেরেস্তা দ্বারা। এই ঘটনার স্মরণে ঈদ উল জোহা বা বকরঈদ পালন করা হয়। বকরঈদ আমাদের ইসলাম ধর্মের কাছে আত্মসমর্পণ এবং মানবতার বার্তা বহন করে। এটি মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস ও অসহায় মানুষের প্রতি দাঁড়ানোর শিক্ষা দেয়। বকরঈদের সময় আনন্দ এবং মিলনের পরিবেশ গড়ে তুলি। আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি এবং গরিব দুঃখীদের যতটা সম্ভব যার যতটা সামর্থ্য আছে আমরা দান ধ্যান করি। বকরঈদ ও ঈদ উল ফিতর এর মধ্যে পার্থক্য আছে। ঈদ উল ফিতর হল রমজান মাসের শেষ, রোজা শেষে যখন সম্পূর্ণ কোরআন নাজিল হয় তার খুশিতে আমরা ঈদ উল ফিতর পালন করি, আর বকরঈদ পালন করা হয় আল্লাহর প্রতি ত্যাগ ও আত্মসমর্পণ বলিদানের প্রতীক হিসাবে। এই দিন সকল মুসলিম সম্প্রদায় সকাল সকাল স্নান করে কিছু না খেয়ে আল্লাহর কাছে দুরিকাত নফল নামাজ পড়ে এবং সকল মানব জাতির ওপর সারা জাহানের জন্য দোয়া খায়ের চায়, সকলের সঙ্গে মিলিত হয় এবং গরিব দুঃখীদের দান ধ্যান করে। কুরবানির আসল তাৎপর্য হল ত্যাগের মানসিকতা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে শেখা, এটি তরুণ প্রজন্মের মানবিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ ও শেখায়। বর্তমান সমাজে বকরঈদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি কুরবানি শুধু পশু জবাই নয়, নিজের অহংকার লোভ ও খারাপ চিন্তাকে ত্যাগ করার শিক্ষা। বকরঈদ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্প্রীতির মিলন। মুসলিম সম্প্রদায়ের বকরঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি মানুষকে একতা এবং সামাজিক বন্ধনের মাধ্যমে একত্রিত করে এবং ধর্মীয় মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে। আজকে বকরঈদের জন্য আমার সকল ইসলামিক বন্ধুদের কাছে অনেক শুভেচ্ছা রইল। সকলকে আমার সালাম জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

আজকের দিনটি আরেকটি বিশেষ কারণেও আমরা স্মরণ করছি মহান বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকর, তার জন্মজয়ন্তী উপলক্ষে। শৈশব থেকে তার হৃদয়ে জ্বলেছিল স্বাধীনতার স্বপ্ন। দেশমাতৃকার মুক্তির জন্য তিনি হাসি মুখে সহ্য করেছিলেন কারাবাস, অত্যাচার ও অসীম কষ্ট। আন্দামানের সেলুলার জেলের অন্ধকার কুঠুরিতেও তার মনোবল ভেঙে পড়েনি, বরং তিনি যুব সমাজকে শিখিয়েছিলেন দেশকে ভালোবাসতে হলে সাহসী হতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। বীর সাভারকরের জীবন আমাদের শেখায় সংগ্রাম ছাড়া সাফল্য আসে না, সংগ্রাম ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তিনি 1883 সালে 28 মে জন্মগ্রহণ করেন।